0: क्लास तुमको वा भी
1: यू जानी हम कुन फैता कुन लीजा फुब फेतन म्यात दौल लीज छोटाम ती तोंती ने निशम फा फारत छोटाम से टाम से निश फोन फा फारत फयजन फाउल उल नवा नातन जिरा मा मिचियो फसरेसा का फा फारत सिन रेसा का छफांदी पली माने ने फतो के फमा साजन दुल ने फा म्यार चन दुल ल म्याफ दुल ल दे चीतान सिया तो सही नी तो कोई उल ना फुगटन छफांदियान जिर दौल जान
2: यो हम रेसा का इनसिक्योरिटी सो रोवट तुकुन मिसुम रे पोतोम रे रते मरतापा किंते लासम रुंगटन आन छफांदी पाले माना mu matonga na stapa ko amle fateran le fitrafrasa de tatran neurona de ta menjera sasan tapaka am fil menjera am poto dotot sainya mazona zombar kamana rarotra mitsy izy mo refa amizay resaka maizon izay amin'ny andro arivariva fotoana afahany manararotra an'izay mitsy izay zavatra izay
3: tena sahirana mitsy aloha ny vahoaka amin'ny fatapahanjiry tena mijaly mitsy ny vahoaka amin'ny fatapahanjiry satria ao daholo izany ny herin'ny zavatra rehetra iainan'ny mponina amin'ny ao amin'ny resaka jiry mihitsy le resaka le ao amin'ny resaka le ministra vaovao aloha zany de tsyne tsy hitako moa zany zay volazaina am'le izy fa ohatrany izy de misy fivoana firy loatra zany le izy fa ohatrany dineny eo ihany zany ny eo e ny favary loatra n'izao aloha zany de tena fijaliana be mahitsy raha vao le jiry mihitsy zany ny tsisy de fa tena fijaliana
4: anisan'izay mihitsy ny fandriam-pahalemana aloha zany ny fanararotana maro samihafa zay ko zany tena anisan'ny voalohany indrindra zay tokony zahan'ny fitondram-panjakanany mba hijerena akaiky any momba ny lafiny a eo amin'ny fatapahanjiro matetika io matoana niova zany ny niova ny governemanta ka raha niova zany ny olona nitondra azy amin'izao fotoana izao a dia mety efa mba manana ihany koa izy zany ny programa anasany efa nahita hoe tsy fetezany teo aloha zany de mihitsy manantena fa mety hiatsara ihany angamba matoana apetraka io zany de mety mahita vahaolana maharitra ny amin'izay jirama zay de hoe raha tsika mahita moa ny vokatr'izay
0: saotra tomboko lahy saotra tomboko vavy.